0: ଶୁଣୁଥିଲେ ଅତିପଡ଼ି ଜଗନ୍ନାଥ ଦାସ ବିରଚିତ ଶ୍ରୀମଦ୍ ଭାଗବତର 41ତମ ଭାଗ। କଣ୍ଠଦାନ କରିଥିଲେ ଲକ୍ଷ୍ମୀକାନ୍ତ ପାଲିତ, ସୁବାସ ଦାସ, ନନ୍ଦିତା ଭଞ୍ଜ ଏବଂ ସେବାରଣୀ ମହାପାତ୍ର। ବେତାର ସମ୍ପାଦନା ଡକ୍ଟର ବିଚିତ୍ରାନନ୍ଦ ମହାନ୍ତି, ସଙ୍ଗୀତ ପରିଚାଳନା ତାରାକାନ୍ତ ପଣ୍ଡା, ବର୍ଣ୍ଣନା ବସନ୍ତ ମହାନ୍ତି ଏବଂ ପ୍ରଯୋଜନା ସୁହାସ ମହାନ୍ତି। ଆକାଶବାଣୀ କଟକ। ଶୁଣନ୍ତୁ କୃଷି ସୂଚନା।
1: প্রিয় চাষী ভাই ভৌণী মানে, বর্তমান সময়ের টমাটো ফসলরে ধলা মাছি লাগিবার সম্ভাবনা রয়েছে। পরিচালনা পাই একর প্রতি 8-10টি হলদিয়া অঠাযুক্ত জন্তা লগান্তু। প্রাথমিক অবস্থায় এই পোকর পরিচালনা পাই একর প্রতি 600 মিলিলিটর নিম্ব আধারিত কীটনাশক 1500 পিপিএম আজা ডিরাকটিন 200 লিটর পানিরে মিশাই সিঞ্চন করন্তু। রাসায়নিক উপায়ে টমাটো ফসলরে ধলা মাছির পরিচালনা পাই একর প্রতি 40 গ্রাম থায়োমেথোক্সাম কিংবা 200 মিলিলিটর পাইরোফ্লুক্সিফেন নামক কীটনাশক কিংবা 250 মিলিলিটর স্পাইরোমেসিফেন নামক কীটনাশক 200 লিটর পানিরে মিশাই সিঞ্চন করন্তু। লঙ্কা মরিচ ফসলরে বর্তমান সময়ের শোষক পোক যথা জৌ পোক ও পত্র অঙ্কুণী পোক লাগিবার সম্ভাবনা রয়েছে। প্রাথমিক অবস্থায় এই পোকর পরিচালনা পাই একর প্রতি 600

শ্রোতা বন্ধু, আজিকালি পড়া মানে জীবিকার ব্যস্ত হেতু এবং পরিস্থিতির চাপরে পিলামানুং মোবাইল ধরাই দেউছন্তি, ফলরে ছোট পিলামানে তাঙ্ক বাক শক্তিকে হরাউছন্তি, দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে যাউছি, মস্তিষ্কের বিকাশ মধ্য ধীরে ধীরে বন্ধ হয়ে যাউছি, সম্পর্কের স্নেহ মমতা সম্বেগ আবেগ মধ্য হজি যাউছি। কহিবাকু গলে পিলামানঙ্কর ভবিষ্যত জীবন অন্ধকারময় হেবাকু যাউছি। তেণু বন্ধু, যে যদি আপনার সতরে আপনার পিলাকে ভাল পাওছেন তবে খুব শীঘ্র সাবধান হয়ে উঠন্তু, পিলামানঙ্কঠারু মোবাইল কু দূরে রাখন্তু এবং তাঙ্কু এক সুস্থ জীবন ভেটি দিয়ন্তু।

শ্রোতা বন্ধু, সঙ্গীতর এই সুরিলা যাত্রা ধীরে ধীরে আসি পৌঁছিছি অন্তিম পর্যায়ে। তবে আজির কার্যক্রম শেষ সঙ্গীত ভাবে শুণবা ওড়িয়া চলচ্চিত্র সোনা চড়াইর অত্যন্ত মনোমুগ্ধকর ও চিরসবুজ গীত মনর দেশরে। এই গীতর প্রত্যেক সুরের রয়েছে মাটির গন্ধ, প্রেমর মাধুর্য ও স্মৃতির সুন্দর ছায়া। তবে আসন্তু ভবনর এই সুরিলা পরিবেশরে হজিযা এই মধুর সঙ্গীত সহিত আউ এই গীত সহিত সরস্বরিতর মূর্ছনা ইন্দ্রধনু কার্যক্রম এই সমাপ্ত করুছু। পুনে আসবু নূয়া সুর, নূয়া ভাবনা ও নূয়া সঙ্গীতর সমাহার নাই। সে পর্যন্ত সঙ্গীতর সুগন্ধরে ভিউ থাকু। নমস্কার।

0: নমস্কার শ্রোতা বন্ধু,
1: শুভ সন্ধ্যা।
0: স্বাগত জনাওছু আপনমানকু আজির আইনা কার্যক্রমকু।
1: আজির সন্ধ্যারে মু আছি আপনক সাথী স্বাতি,
0: আর মু আছি তেজস্বিনী।

0: আরে হ্যাঁ, মো বিরুদ্ধরে মেলি করুছ, পুরি মো সহ লড়িব? হ্যাঁ, তুমি গুড়া বোধ ভুলি যাইছ, তোমাকে তিয়ারি করিথিবা লোকটা হচ্ছি মু।
1: হেলে মো ভাই মানুষ ছাড়ি দিও।
0: আরে হ্যাঁ, মু তো সেইয়া কহুছি, তোতে হি নেই যাবি, আউ এমানুকু ছাড়ি দেবি।
2: না না না না, তাকু নিয়নি, মু তোমাকে স্নেহরা হচ্ছি ঠাকুর, তাকু ছাড়ি দিও, তাকু নিয়নি।
0: আবে চল শুনো বে বস্তিবাসী, যে বি মো বিরুদ্ধে ভাবিব তার অবস্থা এই আহি হব। হ্যাঁ এই আহি, আউ হ্যাঁ হপ্তা কু হপ্তা যদি মাছ সাপ্লাই ন পৌঁছিলা, মু মুখিয়া কু মারি সেই সাগর ভিতরে মাছ মানুষ খুয়াই দেবি, বুঝল?
2: আউ সেই দিন আজি যায় এক অজনা ভয় ভিতরে আমি সমস্তে বঞ্চি আসুছু।
1: হও মা, তুই যা শোইব, খুব জলদি তোর দুঃখ দূর হয়ে যাবে, আসো দাদা আস।
2: আরে দরিয়া কূলে এতে ভিড় কাহিকি? সোনা সোনা, কোন হেলা কি রে?
3: নানিমা, গুডু আর সোনাকা কালি রাতে ঠো মুখিয়াকে আনিবাকে যাইছন্তি।
2: হে মা, মোর পুয়াকে সেঠিকে কে পঠাইলা রে? মতে কাহি কহিলনি, কোন করি দেল তুমি, মতে কাহি কহিলনি? তুমি কোন জানিনো সে মো পুয়াকে মারি দব, সে মো পুয়াকে মারি দব।
3: শোন নানিমা, কিছু হবনি, সোনাকা বি অছন্তি না তা সহিত?
2: হে ভগবান, হে দিয়া, সেমানক সহিত লড়িবাকু আমার বল নাই রে মা, মো পুয়া মো পুয়াকু ফেরে আন, সে কাহাকু ছাড়িবনি, সে জানব, মো পুয়াকু মারি দব, নেই আস মো পুয়াকু, নেই আস নেই আস মো পুয়াকু, গুড হে।
3: নানিমা মুখে আজ্ঞা,

তেবে শ্রোতা বন্ধু, আমি আশা করব আপন এথিপ্রতি নিশ্চিত যত্নবান হেবে এবং আপনার শরীরের যত্ন আপনার নিশ্চিত নেবে।

0: আজির এই কার্যক্রমটি প্রযোজনা করে অনিতা তির্কি সম্পাদনা এবং উপস্থাপনায় থিলি আপনার সতীর্থ মু শালেগ্রাম পাত্র। আজির কার্যক্রমকে এইটি রাখি আজ আমি রয়েছি শ্রোতা বন্ধু, নমস্কার।
1: স্বাস্থ্যভিত্তিক কার্যক্রম সঞ্জীবনী শেষ হলা।

শ্রোতা বন্ধু, নবতি দশকর গীতরে থিলা এক নির্মল ভাবনা, না থিলা সেথিরে অত্যধিক কোলাহল, না থিলা কৃত্রিমতা, কেবল সরল স্বর এবং হৃদয়স্পর্শী শব্দ থিলা। এবে শুনিবা প্রেমর মাধুর্যরে ভরিথিবা এক মনোমুগ্ধকর গীত, মেরে মেহবুব কি এহি পেহচান।

শ্রোতা বন্ধু, সলামির কাহিনীরে রয়েছে ভাবনার অনেক রঙ্গ, প্রেমর খুশি, বিরহর বেদনা ও সফলতা পাই সংঘর্ষ, সবকিছি এই সিনেমাকে করেছে অধিক আকর্ষণীয়। আসন্তু এবে শুনিবা অত্যন্ত ভাবপূর্ণ গীত। এই গীতকে স্বর দিয়েছিলেন পঙ্কজ উদাস। গীত হচ্ছে দিল জব সে টুট গয়া।

শ্রোতা বন্ধু, রূপালী পর্দার কেতক গীত সময় বদলিলে মধ্যে মনরু কেবে বদলি যায় না, মনরু কেবে মরি যায় না। তেবে আজির এই সঙ্গীতময় যাত্রার শেষ গীত ভাবে শুনিবা জব ভাল এ দিল তুমসে কাহনে কো, সুর ও ভাবনার অত্যন্ত সুন্দর সমন্বয়। এসহিত সিনেতরঙ্গ কার্যক্রম এইটি সমাপ্ত করিবাকু যাউছু এই গীত সহিত। পুনি আসিব রূপালী পর্দার আউ কিছু সুরিলা গীতকু নেই আউ কেউ দিন আউ কেউ সময়রে। সে পর্যন্ত সঙ্গীতর স্রোতরে ভিউ থান্তু এবং মজু থান্তু। আপন মানুকু নমস্কার।